শিল্পী হলে শঙ্কর মহাদেবন এবং রবি রাগস খোটে। জাভেদ অখতর গীত, সঙ্গীত শঙ্কর এহসান লয়। চলচ্চিত্র কল হো না হো।

লভ মাস্টার। এই চলচ্চিত্রের শান এবং তপ মিশ্র, নিজামক গীত, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

লেলা ও লেলা এই চলচ্চিত্রে হ্যুমান সাগর এবং নিবেদিতা, অরুণ মন্ত্রী গীত সঙ্গীত বৈদ্যনাথ দাস

চকা চকা ভৌঁরি এই চলচ্চিত্রে তপু মিশ্র এবং শরৎ নায়ক, অরুণ মন্ত্রী গীত সঙ্গীত শরৎ নায়ক।

নমস্কার, হ্যালো। এই নিদা ঘরে গোটে গরম গরম শুভেচ্ছা আপনার সমস্ত কেমতি অাই ভালরে থে নিশ্চিত রূপে আপন মানে গোটে লম্বা ব্যবধান পরে আপন মান পুঁ থ কথাবার্তা হওয়া এই যে মহলত এই হুয়েত গোটে অজনা অপেক্ষা থাকে কেতবে কেউ মুহূর্ত গোটে লগ্নরে আনিকি পৌঁছাই দিয়ে আউ সেই লগ্ন আপনকর আউ আম ভিতরে গোটে সম্পর্ক যোড়ি দিয়ে। প্রকৃত কথা হল সবুলে গীত সহ মিত বসিবা এবং কিছু হালকা ফুলকা কথা কই আপনার হৃদয়ের জায়গা টিকে বা ঘরটিয়ে করবার লোভ এই উপস্থাপকর সবুলে থাকে। মু রঘুনাথ বিশ্বাল কুচি আজ আকাশবাণী লাইভ রু। তবে গোটিয়ে কথা তো আপনার বয়স বড়িবা সহিত অনুমান বি হয়ে যাই যে খুশি রহিবার সরল উপায়টি কন কন সেইটা সেইটা হচ্ছে যে মানে আপনার যে সকালটা আসুচি অতিকমরে গোটি সুন্দর সকালটে হালকা ফুলকা সকালটে আপনার আসু গোটি ভালো স্বাস্থ্য যে সকালে আপনার নিজে নিজকে ভেটুচন্তি সেইটি কিছি অসুস্থকর বাতাবরণ বা আপনার স্বাস্থ্যের কিছু রোগ নথাও আউ ঠিক সময়ের আপনার যে ইএমআই হো ঘর ভড়া হো ক্ষীরওয়ালার পয়সা হো কি যা বি করজ থাকে ঠিক সময়ের পৈঠ করিদবা এবং গোটি সুরক্ষিত ঘর মানে বৈকুণ্ঠ সমান আহা অটে সেই ঘর যদি এতিকি ভিতরে অছি তাহলে আপনার খুশির অছন্তি এবং সেইটাকে আপনার অনুমান করে আস্তে আস্তে যেত সবু বর্জ্যবস্তু বলে কহা তাকে আমি সেই সবু অশান্তিকর পরিবেশকে দূরেই দৌথ নিশ্চিত। এইটা হচ্ছে বয়সর গোটে প্রকার তজুর্বা গোটে প্রকার এক্সপিরিয়েন্স গোটে প্রকার অভিজ্ঞতা ঠিক না। আবুঠার মূল কথা হলা

0: আরো পারি চারে করে নেই। আর এমনি তাপমাত্রা বাড়িতে চলেছে, বিশেষ করে সুন্দরগড়, ঝারসুগুড়া, হীরাকুদ, বর্তমান সব পারা বড়ছে। বিশেষ করে বড়ছে বলে পশ্চিম ওড়িশা হচ্ছে ততলা সহর, আগর নাম পড়া টিটলাগড় ততলা সহর, কিন্তু এটা বর্তমান পশ্চিম ওড়িশা যেতে বি জেলা আছে সবু জেলার বর্তমান প্রবল খরার হি খরা।
1: আচ্ছা, মানুষ মানকে মানুষ মানকু তো আমি যত্ন নেই যাওছু, আমি নিজের যত্ন নৌছু কিংবা ঘরে যে অনেক তাঁকর যত্ন নৌছু, কিন্তু যে মানে আপনার ঘরে থিবা গাই গরু ছেলি মন্ডা কিংবা কোনসি বুলা পশু পক্ষীঙ্কর তাঁক কথা অধিকাংশে চিন্তা করতে এই গরমরে তো সেই মানুষ পাই কিছু বন্দোবস্ত অছি কি আপনার গাঁরে, যেমতি টিউবওয়েল যে জায়গায় রহে সেটি গোটে গাত করে দিয়ে টিউবওয়েল পা যাই গদা হুয়ে গাই গরু ও তাকে সহজে পা পাইপারে সেমানে এই খরারে, এইসব প্রকার কিছু অছি সেমানক পাই কিছু চিন্তা করেছেন গাঁ লোক?
0: দেখন্তু নানি, আম গাঁ তো সেমিতি টিলর ব্যবস্থা না কি সেমিটা না, আর যে যে বর্তমান গাই রাখছেন সেমান তো তাঁর সুরক্ষিত গাইরে সেবার অনেক, যেমি আপনার লক্ষ্য করতে মানুষ কু যেমি সেবা করা যায় সেমিটি গাই গোটে রাখিদেলে কিছু কাম বাজিব না, গাই কু তার উপরে জন্মর মৃত্যু পর্যন্ত সেবা করা পড়ব, আর তার সহ গাঁ তো সেমিটি টুল নাই, আর যার গুহাল অছি হোক কি যার ঘর অছি হোক সেমিতি ভাবে গাইর এটা লালন পালন করছি, কিন্তু আমার ছেলে অনেক ছেলে যেমি সুরক্ষিত রাখা কথা সেমিতি সুরক্ষিত অনেক, আর যেমি রক্ষা কথা সেমিতি রখা যাচ্ছে, আর মানুষ যেমি তাপমাত্রা ডহল বিকল হচ্ছে গাই দাম সেমিতি যে আমার পশ্চিম সার এটা গোটে গোটে লক্ষ্য অছে যে এটা কোন হচ্ছে সমস্ত গাই বড়দ হলদ যেতে বি অছেন বাছুরী সমস্ত ছাড়ি দৌছেন, সেমানে কোন করছেন রাতে সকাল 7:30 8টা বেলকু ঢিলি দৌছেন, আর সেমান অটোমেটিক চড়ছেন অটোমেটিক পানি ফানি পৌঁছন, আর যে যাতে ছাই ছুয়া গছ টিকে পাইলে সে জায়গায় আরামে টিকে বিশ্রাম করছেন, তারপরে পুনি চড়ছেন, আর ঠিক সন্ধ্যা 5:30-6টা বেলকু প্রায় ঘর উঠুকুছেন সে অবস্থায় অছেন, সেমিতি তো কহবাক গেলে পরিবেশ টি ভালো অছে, গাই দামর বি সমস্ত পুরা ভর সুরক্ষিত জায়গায় অছেন, তারপরে আজ আপনার সুরভি কার্যক্রম আজ আপনার চ্যান চ্যান লগে দেলা চ্যান চ্যান এটা লগে দেলা, বহুত খুশি লাগিলা আপনার সুরভি কার্যক্রম টি, কিন্তু দুঃখ বিষয় কালি যুগবাণী সুরভি কার্যক্রম টি ভালো লাগিলা নাই, এথিপাই ভালো লাগিলা নি, কালি যে আমার আপন মানে যে সময় স্টেশন টি আরম্ভ করছে যে সাউন্ড টি বাজে সে সাউন্ড টি অপরাহ্ন 5টা সময় সে সাউন্ড বাজিলা, 5টা বাজি সময় সে সাউন্ড বাজিলা যে 5টা বাজি 8 মিনিট পর্যন্ত বাজিলা, আর যে উপস্থাপিকা কালি কার্যক্রম ডাক্তার থেকে সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম কোন কলে কি কিছু ক্ষমা চাহিলে নি, তারপরে অটোমেটিক কার্যক্রম আরম্ভ হয়ে গেল, কেবল যোগবাণী কার্যক্রম অধারু বাজিলা কিন্তু সম্পূর্ণ বাজিলা, সেটিপাই দুঃখ লাগিলা, আর যে উদ্ঘোষক উদ্ঘোষ কি উপস্থাপক উপস্থাপিকা যে সময় কার্যক্রমটি আরম্ভ করছেন স্টেশন টি আরম্ভ করছেন সেগুলো ধ্যান সহ দেখুন যে বর্তমান স্টেশন আরম্ভ হচ্ছে, আপরে বাজুছি কি না, রেডিও বাজুছি কি না, এফএম এ বাজুছি কি না, সবু দেখি এটা করতো কালি, কারণ সম্পূর্ণ শুনিয়ে আনিকি সম্পূর্ণ যোগবাণী কার্যক্রম কিছু বুঝিয়ে আনে কেবল সে সামনে সামনে দিন কটিগলা, এমিটি যেমিটি আগকু ন হো এ প্রতি টিকে আপনার নিহতি ভাবে টিকে যত্নবান হবে বলে আশা বিশ্বাস করুছি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, বহুত ধন্যবাদ আপনাকে। হ্যালো,
2: হ্যালো,
1: আজ্ঞা কোন্তু?
2: হ্যাঁ ম্যাডাম নমস্কার। ম্যাডাম
1: নমস্কার।
2: ম্যাডাম মু সুষ্ণ করুছিলি।
1: আচ্ছা, কেতবেলে ফোন ট্রাই
2: করবার পর বলামি দেখিলো
1: ট্রাই কেতবেলে করতলে ফোন?
2: ম্যাডাম হে গলা 12টার মু ট্রাই করছি।
1: ম্যাডাম 12টার? আচ্ছা, আপন বলাঙ্গীর জেলার কোউছন্তি?
2: ম্যাডাম
1: এবে টিকে আগরু জনে শ্রোতা ফোন করতলে বহুত গরম হচ্ছে বলাঙ্গীর জেলার পদক্ষেপ নৌছন্তি গরম রু কেমতি সতর্কতা নিহাতি রহিব
2: বাহারকু যিবা বেলে সকালু যাইকি 10টা 10:30 ভিতরে পলাই আসবা কথা ঘরকু, যদি যা বলে আমি পা নিয়ে যা পা বোতল ওদা গামুছা তার সঙ্গে সঙ্গে আমি ওআরএস পা
1: তো টিকি আগর আমি কথা হলে গাই গরুঙ্কর মানে পশুপক্ষীঙ্কর কেমতি যত্ন নেবে বাহারে আমি ছাড়ি দেউ সেমানকু চরিবা পাই ভাবু যে সেমানে গাই গরু তাঙ্কু কিছু হবনি, কিন্তু এই যে গরমরে বর্তমান যে গরম হয়েছি হ্যাঁ গোটে স্পেশাল গোটে বিশেষ ভাবে যত্ন সেমানকু নেবা নিহাতি দরকার। হ্যাঁ 11টা 4টা তারি

9 বাজি 30 মিনিট রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক কার্যক্রম বনমল্লিকা। এথিরে অভিনেত্রী তথা মডেলিং করুথিবা প্রিয়ঙ্কা দাসঙ্ক সহ সাক্ষাৎকার প্রচার করিব। হিন্দি চলচ্চিত্র গীত শুনিবে পূর্বাহ্ন 10টা বাজি 5 মিনিটে, মধ্যাহ্ন 12টায় এবং দিন 2টা বাজি 15 মিনিটে। পূর্বাহ্ন 10টা বাজি 30 মিনিটে প্রচার করিব এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। পূর্বাহ্ন 11টায় শুনিবে আকাশবাণী লাইভ। কন্ধ ভাষার কার্যক্রম পুনৈ লেঞ্জু প্রচার করিব মধ্যাহ্ন 12টা বাজি 30 মিনিটে। হিন্দি ভক্তি গীত শুনিবে 12টা বাজি 50 মিনিটে। শিল্পীমানে হলে সুমন রায় এবং আরপি শুক্লা। ঘর ঘরণী কার্যক্রম শুনিবে দিন গোটাই বাজি 20 মিনিটে। এতে শুনিবে সাক্ষাৎকার সুখী দম্পতি ডক্টর বিশ্বনাথ সাহু এবং বিশ্বাসনা ভূঁইয়াঙ্ক সহ কথাবার্তা। অপরাহ্ন 5টায় রয়েছে যুববাণী কার্যক্রম। এতে সম্পাদকীয় শুণবে পলিথিনর অপকারিতা সম্পর্কে, পরে শুণবে সাধারণ জ্ঞান উপরে আধারিত জনা অজনা। দেশীয় ভাষার ফোন ইন কার্যক্রম হ্যালো চৈতিজন প্রচার করিব অপরাহ্ন 5টা বাজি 30 মিনিটে। এথিলা আসন্তাকালি আমকেন্দ্রর প্রচারক থিবা কেতেও কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী জয়পুর বর্তমান আপনার নিয়ে এসছু কেতোটি গীত হিন্দি চলচ্চিত্রর।

0: এ দে ভাই বইনি মন শুনা, আইবা গুরুবার বইলে এই মাসের 28 তারিখে
1: সঞ্জে 5 ঘন্টা 30 মিনিট বেলে ছয় তিজন কার্যক্রম ভিতরে প্রচারিছি নাটক দুই দুই গুণে চার।
2: আচ্ছা পিলা মানে সবু গিলিছ? আরে মু পচারিবার অর্থ হলা খাইছ তো সবু?
1: হ্যাঁ ভাই বইনি মন, নাটক এলানি দুই দুই গুণে চার, শুনবা কে ন পাসরা।
3: এ তো কি মন আ নাডা বুয়ানা চাউল শাক গেনবার আছে?
4: আজি মোটা মুই ন দেই মা, কালিকে বালি দেখবা কে জিবার আছে।
5: মুই মিশা ন দেই।
6: শেষরে শ্রীকান্ত গৌতম রচনার শিল্পীমান হলে উদিত নারায়ণ এবং নিবেদিতা, সঙ্গীত পরিচালনা বিকাশ দাস, চলচ্চিত্র গোলাপী গোলাপী।

0: জোয়ার লাগো ভাই বোন মন
1: মিশা জোয়ার খোলি নি ভাই বোন মন কে
0: পানি গুড়ি ফর আনলো আছো কি নাইটো ভাই
1: আরে খাই পানি আনবি তা পানি তো জবর পানির কাজে তো জবর অলক ছেলি নি আরে তো খায় পানি দিবি তা কইলুস
0: নি নাই তো খায় গেনি খাইবা পানি আখা বড় স্বাদ বললুস নি যে তুই
1: সেনতি আখা গেনি তো খাইলু নি আরে খাই সরকার তো সব সুবিধা খোলা আছে মাত্র খাই সুবিধা শাহরুখ খান দা সুবিধা
0: তোকে ডাবু দিলা আছে কি নেই স্বয়ং সহায়ক দল বললে সে ভিতরে বিড়ি করে যেটাকে ডাবু কামাইলুস নি তুই হ্যাঁ সরকার ঋণ এটা ফঙ্গা মিললা আছে বলে করে সব ডাবুকে সরাই দিলু নি
1: আর খোনাইনি খোনাইনি খোনাইনি পাওয়া খাতা মন
0: আর ঋণ ডাবু সুজলু নি তুই
1: আর ন সুজি যে কইলুস নি
0: এলে হোটেল কেন তার খাইলুস নি তো
1: আরে খাই করবো তারি সেন্তি তো খাইলু নি আরে
0: হোটেলে খাইবুস হ্যাঁ সে পাউচ পানি মুনাই দাঁড়ি করে বুলি করে সে পানি খাইবুস সেটা খাইবি যে এবে সব গাঁও গইলি ভিতরে যখন সুবিধা মন করলা আছে সরকার তরফ নি যার ঘর ভিতরে মিশা সময় সময় দেখবস বললে সে পাইপ লগাই করে পানি মন দেলাইনি হ্যাঁ এলে এ সুজল যোজনার জন্য আছে এটা বল পানি যনটা গাঁও গাঁও ভিতরে কেটাইছি সে ভিতরে এটা গালানি মাত্র আমার লক্ষ্মণ সে পানি কে কেনতার জাগ্রত করবার সেটাকে ন করলাইনি এবে দেখ তোর ছয়নি ভিতর পানি আইসি কিনা পানি মারবা দিন ভিতরে সেটা আগে আমার লক্ষণ কাই করতে লাই সে ছয়নি ভিতর নালিয়া মারি করে নিয়ে ক্ষত গাদা ভিতরে পুরাই দিতে লাই সে পানি চিঁড়ি করি সে মাটি ভিতরে আঁকা যাইতে লাগি নি পছে বোরিং কি চুয়া কি কোনটা খোললাম সে পানি আঁকা আমাকে খাইবা খাই উত্তর লা এবে নাইনি সব লোক সে খাইছে পাইপ পানি লড়া
1: তুই কইবাটা মুই সমজিলি যে মাত্র মুই কইবাটা তুই সমজি ন পারলু মুই কইবাটা জন সরকার সুবিধা দেলাইনি পানি বলুস নি কি আমার ঘরে তো নাই সে পাই পানি কি খাইটা সেটার কানে সেটা ওই সেটার গিনে গেনি খাইলি নি পানি
0: বল খাতা তো সবু ভিতরে আছে তোর ঘর বলি করে নাই তুই সে মুন্ডে খাইছে বই করি আনলু নি পানি তোমার গাঁও মজার নি
1: আরে
0: তোমার গাঁও মজায় পানি আছে কিনে
1: আছে
0: আছে তো আরে ইয়া দেখ তুই লাগা জাতি কথা বার নকর
1: তখন
0: প্রথম গোট গীত শুনাই দিবি
1: মন
0: সারদালা পছে তো টন সমান ফিটছি
1: হ্যাঁ
0: শুনতে হইতে হবে

0: Lichun loskhay ye.
1: Son lekhay.
0: Tomar gaon dogra dogri monachot. Se kai se anki no diswa lok. Hindi no farwa lok monachot ki nai. Sobu lok ke sarkar taraf pani yojana misa milnani.
1: Khai yojana.
0: Yojana bole se bata babu bol bhai. Rani mai yo no le ta kai se biklango. No le dogra dogri yo. No le ari jon kai se ache ki nai. গোট গোট লক রে ভাই
1: ওই
0: রাগি বলতে রে ভাই সে মনকে মিশা গোটে বতা মিললানি যাকে ন মিললা আছে বলে আমার জন পঞ্চায়েত অফিস লগে রইছি সিটি যাই করি সে কাপড় লগে অনলাইন লগে সিটি গোটায় দরখাস্ত করবাকে লাগছি করলে সরি সেটা আমার মিলছি
1: এলে বতা মিলছি যে তুই কই দিলিস নি যে ইয়ে বতার কাজে আর তার বয়স মিশার রে লাগি
0: বয়স আছে কি ন আছে লেমর বাবুকে ফাচারলি আছে
1: ওহো
0: শুনি দেউ
1: শুনি দেউ
2: তাহলে বাবু তোমার না খাই নাও
3: ଲେମର
2: ର ଫାଇଟି କାଇଟା
3: ମେମର ର ଫାଇଟି ବୋଲେ ଆଜ୍ଞା ଯେ ବିଧବା ଆଇସି ତାଙ୍କର କବର ଦେବାର তারপরে সে হরিশ্চন্দ্র যোজনা বলবাটা গোটে আছে সেটা আপ্লিকেশন মাগি আনি করি কাই গাইটা লেখালেখি করি দেবার সেটা সে কাটমাটি পারা হিসাবে আইসি দেবো 3000 টাকা পিওকে নেই করে দেবার বলে সে ব্লক লগে নেই দিয়েছি আর
2: এলে মুই কই বাটা খাইটা বলে এই জন কোন কোন লখমন কে পিনচিন দাবু মিলছি চিনা কেন তার করবার সে মনকে
3: ଆଜ୍ଞା ସେ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ ବୋଲବାଟା ବୋଲା ବୋଲେ ଆଠଗୋଟ ନ ଚାଲିଥିଲେ କି ଆଙ୍ଗଟି ଉଙ୍କା କି ଉକା ଖରାପ ରହିଛି କି କନ୍ଦା ଗୁଲାରେ ଭାଇ କାମ ପାଇଟି କରି ନ ପାରିଥିଲ କି ତାଙ୍କର ଭାଷା କେ ବୁଝି ନ ପାରିଥିଲ ସେନ୍ତା ଲୋକମାନଙ୍କେ
2: ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍
3: ଡକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଆଣିଦେବାର ଅଛି ଆଜ୍ଞା ସେଟା
2: ସେଟା ଆଣିକରି କାହାକେ ଦେବାର ଅଛି ଏଟା
3: ସେଟା ଆଣିକରି ତିଓକେ ଦେବାର ସରପଞ୍ଚ ସାଇନ୍ କରାଇକରି
2: ଏଟା ଲେମର ମୁନ୍ ନାମ ଖୋଜି କରି ତାଙ୍କର ଗାଁ ଭିତରେ ଲେମର ମୁନ୍ ନାମ ଲେଖବା ଆରି ଦେବା କି
3: ନା ଆଜ୍ଞା ମେ ମୋର କହି ଦେଇଛି ବୋଲେ ରିପୋର୍ଟ ଦେଇଛି ପଞ୍ଚାୟତ ଲଗେ ରିପୋର୍ଟ ଦେଲେ ତାଙ୍କର ସେ ଜେଆରଏସ ମ୍ୟାଡମ୍ ବୋଲିକରି ଏଡିଓ ଜେଆରଏସ ମ୍ୟାଡମ୍ ବୋଲିକରି ଆସ ଦୁଇଟା ତାଙ୍କେ ଆସିକରି ସବୁ ନେବେ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ତାଙ୍କର ଆରି ସେ ସାର୍ଟିଫିକେଟ

0: না ঠিক না, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট মনে সেটা দেখো ভাই না ভাই, লেখি করে দেখা যায় না।
1: এলে এটা তো গালা খাইছে তোমার এডিকে বললাস আত গুণ নয় বেলক মনে আরে কাকা কাকে পিনচিন ডাব মিলছে
0: আরে বিধবার লোককে এবে যে খন্ডে বয়স রয়েছে তার ওরা মরে যাই রয়েছে আইয়া বই হে যে নয় এগুলা মিশা মিলছে মানছে
1: কেতেক
0: তারপরে
1: মিলছি তাম সে মনকে কেতেক হ্যান্ডিক্যাপ মনকে কেতেক
0: হ্যান্ডিক্যাপ মনকে 1200 রু 1400 লাগে নিকো জানলার নাই, 1200 মিললাম কি 1400 মিললাম আলে
1: মনকে মাইজি মনকে রানী মাইজি মনকে
0: রানী মাই জুন 1000 টাকা সেটা আছে বসুদা পেনশন বলি কিনা।
1: এলে আরে ডগরা ডগরি মনকে মিশা মিললানি বললাইনি সেটা কেতেক
0: ডগরা
1: বললানি
0: ডগরা ডগরি মন গে আইয়া 60 রু অধিকা বলে শুনাই লাইনি না, অসে বরস লোককে মিললানি 35 এপ্রা ওই 3500,
1: মাসকে
0: আর 60 বরস লোককে সে 1000 টাকা একা।
1: মাসকে এটা মিলছি
0: হ্যাঁ
1: যে ডকরা 60 বরস উতি গেল বলে ওটা দরখাস্ত লেখবাক পড়ছে কি
0: হয় হয় আইয়া সেনবা
1: কাকে দিয়েছি সেটা নেই করি ফিও খাই
0: নাই সেমন নিজে ব্লক মিশা যাই করি যে পেনশন কল্যাণ ম্যাডাম গোটা আছে সে ম্যাডাম কে দেলে মিশা ডাইরেক্ট চড়াইছি আইয়া, নাই বলে যাই ন পারবা লোক পিও কে দেলে মিশা, নইলে আমার সে যোগান সময় বলি করে আছে চাউল দেলা নিজে সে।
1: তাকে দিলে মিশা সেটা ওটা লেখাপড়া ভিতরে যাইছি বলবে
0: হ্যাঁ হ্যাঁ সে সবু নেই ইয়ে ডকুমেন্ট যাক নেই করে সে বড়াইছি আইয়া ব্লক লগে। হ্যাঁ
1: নাই এনটি কেট লক মিশা আছো 60 বরস উতি গালা মাত্র তাকে না দেলা পচ্ছে মিশা সামনা ডাবু ন আইলা বলে তোমার ঘরে যাই করি মাঠগোল লাগলাইনি কিনে
0: আমার ঘরে তো আইলাই নি আইয়া এনতে এনতে দেলু নি কেন্দা মেমোর বাবু কাইটা এ নাই বলি কিনা কইলাই নি আগা, যে কইলে সরি মুই ডাকি নেলি নি কাক দেলা জু বললি নি পিয়র লোক নি দেখাই দিল নি সরপঞ্চ লোকে তাঁকে ডাকি করে নেলাই নি ব্লকে আরে। হয়
1: এলে এই মেমোর ভিতরে তুমি কি কেবে জানলা চাস কি গোটলাখ বলবি মুড়ি গালা আছে হ্যাঁ ডকরা ডকরি করি মুড়ি গালা তার
0: হ্যাঁ
1: পেনশন ডাবু মাত্র তার খাতায় চড়তে আহার ইসি বললে ইসি কি কি লেখি করে
0: না
1: জনাইবাকে পড়ছি সেটা মিছা
0: রিপোর্ট দিয়ে দিল নি আগে মরলে এবে। হ্যাঁ
1: যে লোক মুড়ি গালা বলি করি রিপোর্ট মেমোর হিসাবে দিলাস না
0: হ্যাঁ 2-3 দিন তার দিয়ে দিল নি, এলে এ লোক কাই বাবলাই নাকি আগে সেন্টি দিলে বলে আমর লোক বলবে হ্যাঁ মেমর দেলা ফাটলা চন্ডি দৌড়াই দেলা আমার পেনশন ডাবু কাট দেলাই আমার চাউল কাট দেলাই বললাইনি মাতর সেটা সবুর পাই বল সেমতি কই দেলে সরিয়ে এবে দেখা সে নমিনি কে রইছি কাইটা তার ডাবু বেকার বেকার চড়ি যাইছি কে উঠাই পারত ন উঠাই পারত বেকার উঠেছি কি নাই।
1: তার খাতা ভিতরে যে রইছি
0: হ্যাঁ হ্যাঁ খাতা
1: তার কোন আলোর ভিন লোককে মিলছি কিনা সেটা
0: সেটা মিলছি আইয়া তাঙ্গর পরিবার ভিতরে আর কে যদি সেমতি যোগ্যতা রে ভাই পাইবা পাই বলে তাঙ্গর হিসাবে এইছি
1: আরে গোটে পদ কয়া এবে বলবে রানী মাইজি রইছি
0: আইয়া।
1: সে আরে গোটে খন্তি এলে ঘর কর দিলা বলে তার রানী মাইজির গোটা ডাবু মিলছি কি বন্ধই যাইছি সেটা কে চেনা পড়ছি কেন্তার চেনা পড়ছি
0: সেটা বলে সে ব্লক লগে বলে পিও সরপঞ্চ কইবা নাই সে তো নাই তাকু আরে মিলবো নাই পয়সা আমি লেখি কিনা দেই দেউছু ব্লক রু কাট কাটি কাটবে বলে কিনা কইবা।
1: নে কেত লোক মি সাথত কি নাই এবে বলুবে আমার গাঁর মাই যে হারিছি হ্যাঁ
0: হ্যাঁ
1: রান্ডি রিছি আমার গাঁর উঠ ফিলা কা খা বিবাইছি
0: হ্যাঁ
1: সে লুকাই করি সে তোমাকে নো জানাইছি যে বিবাহ বাটা
0: আমি মেমর তো জানি রেবু আমি যদি ন কইরু বলে সে যাই করে মাগিয়ে আনি খাইছি একা আইয়া
1: সেটাকে ধারাবাখে সরকারি কয় নিয়ম আছে কি বললি
0: সেটা আমি মেমর আর কইবার আছে নলে মেমর ওর বলিছি সে তো এমতি এইটি পুনি তুই কইলু নাই বলি করে আমাকে পঞ্চায়েত বালা কইবা আর কা
1: নেই তোমার উপরে খাই অপরাধ পুরা এন্টারি কেস পাতর হয়েছে এই
0: অপরাধ
1: ভিতরে
0: বাড়া বলে আইয়া সেমতি বলে গাড়ি মিশা করবা কি কায়দা মিশা দুই পদ কইবা আর চাই তারপরে আর কায়দা ডোন্ট রেলে তো কইত নহে বললা পারা তো সেন্টার হে নাই তা এবিকে
1: এলে তোমার এই জন লেমর বা ভিতরে তোমার গাঁও ভিতরে কেটাক টকরা ডকরি পরা ডাবু পাইতে রে ভাই
0: আমার গাঁয়ে তো আজ্ঞা দুইটা মহিলা ভিতরে বলে এবে 60 বরস এ পারা 70 বরস 3500 দুই লোক পাইলাইনি,
1: আরে বলকা 60 বরসরু তো বাটা লোকমান
0: 60 বর্ষরু অধিকা লোকমন 60 বর্ষ একা হেলা আছে আজ্ঞা, আগে তো 45 বর্ষ তান পেনশন মিলতির লাগি নাই আজ্ঞা 45 বর্ষ লেখাইতির লাই। হম সেবেল তানু মিলবার লোক মানে এবে 60 কি 62 এমনি 65 কাকে 70 মিশা হেলা আছে তাঙ্গে পাইলাই নি আগা 45 বর্ষ।

0: تور غاو بيتري انت ري هانديكاب لو قاطت كني
1: هانديكاب لغاتا تاينيا
0: كات لو برا باي لاين
1: هانديكاب باي لاين يا جان غور دوس بار لوك بارا
0: তাহলে সব রুমুলে তোমার কাম বল আছে বলবে লেমুর হিসাবে
1: হয় আইয়া
0: ধন্যবাদ লাগো এনটি একা কাম করতে রুয়া আর জডবেল লড়া পড়লে শরীর কাই খবর বুধবার আছে বলে চৈতি জন বিভাগ তরফ তোমাকে আমি ফোন করতে রে
1: হ্যাঁ আইয়া
0: জোয়ার জোয়ার
2: বুড়িয়া খাতা জিকা আনলো চুস মামা সারদা লাগলা শুনি করি
3: সারদা লেখায় করব মাথায় বললে গীত শুনলে একা সারদা
2: তাহলে মুই মিজা তাকে ওর গীত শুনাই দিবি সারদাই যাবো খাই
3: বলটা আছে তো
2: বড়িয়াটা আছে শুনি দিলে সমান গদি যাবো খাই
3: আরে শুনি দিও
2: শুনি দিও

0: kenti lagla mama kon ba de galus ni yo
1: nay tor kata sunu ba mon nay mo khay
0: kay gi ne mor kata sunu ba mon nay mam atar ka je tor mon uti gala ki kay ta
1: nay atar ka je nay ye kay se se o aktor biborjit bol bhai he to kha to tor nau lekh ba khay jana nay
0: jana to nay yar kay kor bi ta kho par to
1: tor sang kata ai bus bole se koibe ne ki bol sang birla bolle puni bole bus অশিক্ষিত সঙ্গে সঙ্গে বিড়বুস বলে অশিক্ষিত যা
0: তুই বলবাটা খাইটা যে
1: তোর সঙ্গে বিড়লে সরি তোর সঙ্গে কথা করলে অশিক্ষিত যাবি খাই গিয়ে বলে ডরলি
0: হলে মোর সঙ্গে বৈঠক লো বস তুই অশিক্ষিত যাবু খাই
1: কই নয়
0: বস
1: নাই কইবাই নাকি
0: নাই নাই তুই সেই কইলে মুই আর কথা কথাবার্তা ন করি তোর সঙ্গে মুখালিনি
1: এদে র র র
0: নাই নাই নাই নাই জিবিতা
1: কাইছে পাঠ পড়লে খাইলা বাচি ওর বাবুকে ফোন লাগাইবি হে তুই একা ফাচার আরে তুই কেন্তার পাঠ পড়বুস সেটা তার নিয়ে কাছে কি দেবুস
0: আলে আলে আলে
1: পাচার
0: পাচার বিকাই
2: আলে বাবু তোমার নাম কাইটা
3: মো নাম মহেশ্বর মিশ্র
2: তুমি কাই পাইতে কলাস নি
3: মু শিক্ষকতা করছি জয়পুর রে
2: এলে চাকরি ভিতরে বিড়ি করে কত বড় সে রইছি
3: চাকরি করি কি মোর হই গেলা 30 বছর প্রায় হই গেলা
2: তোমার ঘর কোনতি বললি
3: ঘর মোর পাঞ্জাবুড়া জয়পুর রে
2: মাস্টার কাম করি তুমি কেমন লাগলা নি বাবু
3: নাই শিক্ষকতা তো হচ্ছে গোটে নোবেল প্রফেশন যেটা কি আমি অন্য মানুষ ছোট পিলা মানুষ জন্মরু সে জানুছু পাঁচ বর্ষ চারি বর্ষ সে জানুছু তাঙ্কু কোন ভালো কোন খারাপ সে বিষয়ে শিক্ষা দেওয়া সহ জীবন কিন্তু বঞ্চিবে তারপরে পাঠ তো অলগা জিনিস কিন্তু বহুত গুড়ি নৈতিক শিক্ষা সহ সে আধ্যাত্মিক শিক্ষা সব বিষয়ে দিয়ে আমি বহুত বড়িয়া লাগুছে ছোট ছোট পিলা মানুষ সহ আরম্ভ করি বড় পিলা সহ আমি গোটে সে বিষয়ে জানুছু সে মনোবিজ্ঞান বিষয়ে জাঁয়া সহ সে আমি তা জীবন গুটিকে কমিটি শৃঙ্খলিত করবো সে আমি আমার সময় দৌছু ভাল লাগুছে
2: কত বয়সের পিলা আমি তুমি পাঠ পড়াইছি না বাবু
3: আমি পড়ুছু মানে প্রথম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত
2: হলে বাবু মোর গোটে প্রশ্ন আছে এবে তো যখন পিলা মানে মেট্রিক পরীক্ষা দেলার পচে জানি ন পারলাইনি বুঝি ন পারলাইনি মেট্রিক পরীক্ষা পরে কাই পাঠ পড়লে তাকে আগে বড়বাকে সুবিধা হয়েছি সেটা টিকে কই দিলে নিমান্যতা
3: এটা বহুত বঢ়িয়া প্রশ্ন যে পিলা মানে বি দ্বন্দ্ব রহুচন্তি মেট্রিক পাস হলা পরে যে কোন করিব আমি এমনি বহু পিলা আমার পাখু বি যে অষ্টম শ্রেণী পড়লা পরে দশম শ্রেণী পাস হচ্ছেন হাইস্কুল রু আমার পাখু অব্দি আসছেন পচারি কিন্তু সেটি দি তিনটা জিনিস আমাকে লক্ষ্য রাখি ইয়ে করা পড়ছে কোণ প্রথমে তার আর্থিক স্থিতি কোণ মানে তাকে এবার সাঙ্গে সাঙ্গে অর্থ রোজগার করবার অছে পাঁচ বর্ষ সে আউ পাঠ পড়িকি সে অলগা অধিক রোজগার করে পাইবা চাকরি কু যাইপারিব আর তার লক্ষ্য কোণ অছে জীবনর সে সেথিপাই কেতে সময় দেই পারিব তারপরে তার আগ্রহ কোণ সে সবু যাকু আমি তাকু বিভিন্ন প্রকার সাজেশন দউছু
2: বলে সাজেশন বলে কিন্তু বাবু এবে বলবে মেট্রিক পরীক্ষা তো পিলা দেলা আখা তার পছে তো আকে পড়বার আছে আকে বড়বার আছে বাবা মা আমি সেমন জানি ন পারলাইনি কি পিলাকে কোন পাঠ পড়াইলে সে আকে পড়ছি সে পাঠ তাকে কিন্তু সাইজ করছি কম বয়সে তা কিন্তু চাকরি খন্ডে মিলছি আর সে কিন্তু তার আপনার জীবন খানা করছি হলে তুমি কিন্তু করে হাই পিলা মানে বাট দেখা
3: প্রকৃতরে বাপা মা এত সচেতন নুহতি আমার অঞ্চলে যা মানে বহু আর্থিক অনগ্রসর ইয়ে আসি থাকছেন যার বাপা মা সাগে সাগে মানে রোজগার করি পরিবার প্রতিপোষণ করবার অছে সে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং করছেন আইটিআই আউ যে শর্ট টার্ম সার্টিফিকেট কোর্স যা রয়েছে বিভিন্ন প্রকার রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান ফিটর ওয়েল্ডার মেকানিক্যাল এমনি বিভিন্ন প্রকার রয়েছে যেটা কি সে সাগে সাঙ্গে করি বিভিন্ন প্রকার সরকারি স্তরের নিযুক্তি পাইপারছেন কিংবা নিজে বি ব্যাঙ্ক লোন আনিকি গোড়ের মধ্যে নিজে ঠিয়া হয়ে বিভিন্ন প্রকার রোজগার করে পারছেন আজিকালি এমনি গভর্নমেন্ট বিভিন্ন প্রকার বি মেট্রিক পরে রয়েছে কিন্তু আজিকাল তো 18 বর্ষ পরে হি চাকরি যেহেতু করবে তেমন পিলা যদি 3-5 বর্ষ আসবে তাহলে আমার যে পারম্পরিক যে প্লস টু আমার যে রয়েছে সেটা আর্টস সাইন্স আর কমার্স যে রয়েছে তাকে পিলার যে দক্ষতা অনুসারে অর্থাৎ সে

0: আরে হ্যাঁ হ্যাঁ মো পাই চিন্তা করিও রে, মু ঠিক জায়গায় পৌঁছে যাইছি।
1: বাবু
0: হ্যাঁ কোন হলা
1: তুই এ সাথে এ পুস্তক পুস্তক লেখাবার লক্ষ্মী বাবু তুই পুস্তক মনে লক্ষ বসি তুই।
0: আরে হ্যাঁ কোন সন্দেহ হচ্ছে মশা
1: মুখে বলে সেটা কারণ বিশ্বাস ন লাগলানি বুঝলো শ্রী বাবু। মুই জন পিলা ঠকিকে জন্ম দেলি এমন আমি এতে চারলা আর কন বাটে গালাই সে মানে রাতা ফাতা এতে নাই নিয়ারি মাত্র জন লক্ষ্মণ আমার আপনার লোক নাই সে লক্ষ্মণ না আমার লোক আইলাই সব কাম করলাই বুড়িকে বই নেলাই বুড়িকে ফোড়াইলাই বুড়িকে সবু করলাই সে মাত্র আমার আপনার লোক নাই মর রক্ষত মর পাইলা পিলা এতে কি ন।
0: আচ্ছা আচ্ছা
1: নিষ্ঠুর
0: হওয়া উচিত হলানি
1: মাত্র মোট নাতি পিলা আছে নাই কি বাবু ভুল ভুল ভাই সে পিলাকে ভুল ভুল সে নাতি পিলা আগা সমান বেল দেখি ইতিহাসি কেটি গেলা তার বাবাকে মা কে খা খে নো কই করে ইতি আইলা সত্য কইলেনি বাবু বুঝলি কি বাবু সত্য কইলেনি ইবে দেখলা পর আগাম গ লাগলানি
0: ওহো
1: সে মোর ঢকরি সে বুল বুল মোর নাতি পিলা কে কাজগি করে বসি রেল বুঝলি কি বাবু
0: ওহো
1: তাকে জাগি রেলা
0: ঈশ্বর করন্তু এমিতি পরিস্থিতি কাহারি পরিবারে সৃষ্টি ন হো।
1: বাবা মা বুঝল আমি বাবা মা আমার রক্ষত সে মনে আমার পাইলা ফিলা সে আমার গোট পথ খাতা কইবা খাই আমি কি সখত নাই কি আজি ভোড় ভোড় গাই সে মন সত কথা হাতা মাত্র জেড় বিলে সে মন ইড়িটা ফিলা রে লাই সান সান ফিলা রে লাই সেড় কি বিলে খাতা কি বিলে সে মন মন ভিতরে ভাবনা খলাই নি বাবু
0: সত তো
1: তোমকে তুই যেড়ে বেলে সান রাখাইলে বাবু তোকে কে চালবাটা শিখাইলা তোকে কে ইন্ডবাটা শিখাইলা
0: আরে বাপ মা তো শিখাইলে
1: এবে বলে তোমার ঘর চাললানি তো সে ভাই তুমি এনে তেনে ডুবড়ি বুললাসনি আরে খাই ফেন তুমি খাকি পাথার বাস্তা খাই ফেন পাথার বাস্তে মু
0: আচ্ছা পিলাই কোন আদো আসন্তি নেই মোসা
1: হা সে কথা খাই ফাই আরে মোকে এত খাইলোসনি বাবু খাই ফাই ইতি আই ভাই ইতি খাইটা আছে যে আই ভাই
0: সেটা
1: সে বলে গোপাল গোপাল মোর পিলা সে গোপাল এতে আসিলা তো তার ফিলা সে ভুলু সে ভুলু ফিলা সেটা খেতে আনি রেলা ডকরি আখা জানি শুনি করি সেটা খেতে লুকাই করে রখি দেলা নইলে সে ঘুয়ে পালে সেটা এটি ছাড়ি করে যাই থাকি দেখো শ্রী বাবু
0: হ্যাঁ মু টিকে দেখি বলে ভাবছি
1: হে দে এলুন তোর নেই এলুন তোর নেই করতে না হ্যাঁ
0: আচ্ছা মৌসা এ তো গোপাল অঙ্ক ফটো ডাক্তার গোপালচন্দ্র পটনায়ক
1: সেটা সে গোপাল পটা বুঝলস কি বড় পিলা তো প্রথম পালা পিলা বড় পিলা বলি করি কোন দিন এলে কোন কাথা তাকে গোটে অভাবে ও বলি করে আমি মন ভিতরে কে বলে বিচার না করি না রেলু তাকে খাই অভাব মিশা আমি করি না রেলু মাত্র খাই ভাই তার আমি তো ফরজা লাখ বাবু ফরজা লাখ বল তো আমার জানি ফরজা এটা আমার নাও ফরছি আমি কে জানি না ওকে ছাড়ি করে খাই ভাই ফটনায় কই লাখি সেটা মুই এবকে যাকে বুঝি না পারলিনি
0: তুমি বা কেমিতি বুঝিব মোজা জানির পটনায়ক পর্যন্ত জঙ্গলর সহর পর্যন্ত কেতে দূর তম ভি সরল মানুষ গুড়া কেবে বুঝবাক চেষ্টা করবনি কি বুঝিপারিবনি
1: খাইটা মন ভিতরে বিচার না কলিস নাকি
0: না কিছু নাই সে কিছু নয় মজা।

0: সে ফিলা এটা গো পালর গো পালর ফিলা এটা বুল বুল আর এ দে দেখ এমাই জিত কি নাই কি
1: এইটা এটা
0: ওই এটা আছে বুল বুল ফিলার মা এটা
1: আচ্ছা আচ্ছা আচ্ছা মৌসা ও ইয়ে বোধে
0: এটা রোগুয়া ইঞ্জিনের এলা আছে তোমার সে জন ভুবনেশ্বর আছে নাই কি সিটিয়ালা আছে ইঞ্জিনের
1: আচ্ছা ইয়ে বি কোন আসন্তি মৌসা
0: খাই ফেসে খাতা মন পাচারলো শুনি তুই মুগে যেবে দেখো ইতি আমার লোক এসে মন রেলাই নাই কি সেতকি দিন যাক সবু বল রেলাই সার না ইতি রেলা যাক ভাল লাগ রেলাই মাত্র জন দিন নি আমকে চাড়ি করে সে বাট উঠি গালাই নাই কি সেদিন নি সে বস্তি সে মনকে খাই খালা কি মথর খালা কি যন্তর খালা কি কোন জান বাবু সবু বাতলি হেগা গালাই আমার নইলাই সে মন
1: বুঝলে কামটা খসি গেলে এমিতি অবস্থা ভোগ করিবা পড়ে হলে সেমানক তো বাপা মাঙ্ক প্রতি কিছুটা কর্তব্য থিলা
0: আই কর্তব্য বলে কাম বলছনি তো কাম তো
1: হ্যাঁ মশা
0: ডকরি নাই কি সেদিন সেমানর ক্ষেত্রে গোড় হাত ধরলা গোড় হাত ধরলা জুয়ার কলা সেমানকে বুঝলিস কি সে সেন্তারি সেমানকে খুই না রে সেদিন ইতিকে গোটে লোক মিশা সেমান আসি না রে থাই
1: মশা
0: বুঝলিস সেদিনের কথা নাই কি বাবু সেটা মনে এবে দেখলা পরে আগা সিলমা দেখলা পরে আগা গোটে কথা পড়ি গেলানি
2: তুই
0: এখা জাগি করি বসিরা ডকরি আই ভাই আই ভাই বলি সেমন কে বসিরা জাগি করি আই ভাই তোকে দেখবা একা
2: এতে শুন সকাল সকাল স্বপন নি বলনি রঘুহারি গপড়ে আসলে চত বলি করি
0: আমি নইবার লোক ডকরি নইবার লোকর স্বপন গরিব লোকর স্বপনকে মল নাই তোর স্বপনকে মল নাই মোর স্বপনকে মিশা মল নাই
2: কাই করুস তেবে মাত্র হে দে শুন বড় লোক মানে কইলে চত সকাল সকাল স্বপন সত এসি পনে আর পিলা জড়ে কে মিশা জেনতা হলে আসবে হ্যাঁ গাড়ি থানে আসবে আর কাইতে আসবে তা
0: এতে হে ডকরি সেমন তোর মোর পরা মামুলি লোক নাই সেমন বড় বড় লোক মন বড় বড় বাবু মন এই গালাই সেমন খাই ভাই বাস বগি আইবাই হি সেমন কে খাই লড়া বাস বগি আইবা কে সেমন কে জিফ আছে মোটর আছে কার গাড়ি আছে সিটি বগি আইবাই বড় বড় বাবু মন বাসে নু আসত ডখরি
2: আর কে নাই আসত তা কি কেনতা করবার বে পেট পেট দেখনে মত কাই কে দেন তো লাগলা নে মই হে তে জিবি চছন বুন্দার যাই আসবি হে তে শুন কুকুড়া পিলা মন চরবে যে দেখতে রাছনে হ্যাঁ হ্যাঁ বলি করে রোগে নাই রা
0: খো খাইগি
2: এতে কালি গোটে কে ভুঁকে উঠধরি উঠি গলাবে
0: তুই যা যা যা বেগ যা এরোগরি তুই যা যাই ঘরি ঝট করিয়া
2: আলে
0: বুঝলিস কি মুই দোকানে যিবি
2: হ্যাঁ হ্যাঁ এতে শুন গোটে দিন দোকান গে নাই গেলে তুই কাই কাজে এনতা হবুস
0: তুই র র তুই জান তুই যা যা ডোরি বুন্দার জিবুস কাই যা তুই ভেগে আর ঝট করিয়া মুই হেতি কুকুড়া মনকে দেখলেন তুই যা যা
3: ছি ছি ছি ছি ছি কেমিতি গাঁ মানুষ রহুচন্তি কে জানি এমিতি রহিলে তো মানুষ পশু পাল্টি যিব বউ বউ
0: ছে রে ও রোগু তুই আসো আসো খাই মাই হিন্তার এলুস নি
3: বাপা
0: তোর মা ভন্ডাড় গলা আছে
3: বউ দেহ কেমতি আছি
0: হা খেন্তারি আছে বলি তো গা খাই বলি খবি মাই সে এফেট বেমারি তো আরি ডাক্তার বললানি সে বেমারি ফুনি খন্ডে পূর্ণ হয়ে গেল
3: বেমারি পূর্ণ হলে কোন ভালো হবনি যেতে সব বাজে চিন্তাধারা গাঁ গহণি লোক মুন্ডরে ভর রয়েছে
0: হে বাবু আমি পাটসাট পড়ি গেলে নূয়া নূয়া কথা জানি রে তো আমি তো পাটসাট ন পড়লা লোক আমি তো ন জানবার লোক বুঝলিস কি সেটা মনকে চাড় তুই বললাচ্ছুস তো বাবু
3: হ্যাঁ ভাই থাউ থাউ বাহার ডাক্তারকে কাহিকি দেখাই দিল
0: তোর জন ভাই নাই কি সে ভাইর খাতা জন খুঁজলুসনি বরসকে খেতার গাঁও খাইলানি হে তোমন মন করতাস বলে তোমার মাকে নেই করি ডাক্তারকে বস্তি দেখাই ন পারতাস কি তোমন
3: ভাই নিজে ডাক্তার তাঠার কোনো কি ভালো ডাক্তার কি অছি ঠিক অছি মো ভাইকে ফোন করদেবি।

0: नहीं नहीं खा के खा ठा करवा के लोड़ा नहीं बुद्ध उसकी तुम्हें खा ठा करवा के लोड़ा नहीं डोकरी जन थरी आचे निको आचे सम्मान आचे बोल आचे तुम मन नहीं की तुम्हें मन था के बस्ती की नहीं करी मुराई तो बस तुम
1: ऊपर जानी ची जेते सब फालतू चिंता धरा ठीक अच्छे हेले बोर जो दी किची हो ही जाए
0: ओ बोल तू गोरे आसी खेटलुस तो बाबू सेटर में तो बोले मार खाता तो आयत पड़ला नहीं आज जाको खन थे रहला ये मार खाता मन आज जाको तो गए इतनो पड़ते रहला कि खन बढ़ जाएला से खाता मन तो गए तोर माँ मुला कि घरे आचे सेटा केवे ली सब रोक लाचोस कि तुई
1: मोर सीना काम लग रही ची मुँह आसी पड़ले नहीं ले भाई कौन करतला तार कौन किसी करते भी नहीं नोटर कौन किसी करते भी नहीं
0: ये दे तुम्हारे से कर्तव्य तुम्हारे से काम मन विषय जान भाग मुखात लड़ा नहीं मगर से मन से खत्म जान भाग तुम मन बोले हमार पहला बलबाल पिला मन बलबाल पिला मन तमे
1: सब दोष कौन एक मोर
0: खा दोष नहीं मुई तो बोले नहीं तो दोष बोले थोर दोष रही बाबू सब दोष मोर बोले मोर खर मोर दोष से ढमन खाए में बोले मुई तुम मन के जन्म दिली आची आह से ढमन खाए मैं से चुच्चा मल खाता मन हले बाबू खाली खाली आई उसकी हाथे खाए था नहीं तो जिनिस पत्र मन खिन गला
1: जयपुर डाको बंगले रखी दिया इसची थोरे तो गांव को आई थी जीप रो दीटा चौको नष्ट हो गला गांव रो रास्ता जमती ही ची केम की मोनिस चल चुनते ऐठी ची
0: ये देसुन बाबू थिरीस बरस आगे ये गांव और अवस्था जिंतरी रे लाइव सेमती से आछे हाजी मिसा सेमती से आछे তুমি মনাখা বদলি গেলা চাষি গাঁর মনুষ মন বদলি গেলায় মাত্র গাঁর অবস্থা সে রকম আঘা আছে বাবু বুঝলো ইতি আগে চিন্তা আর সে মাটি কুড়ি আমন রেলা এ ভীমসা সেনথানি মাটি কুড়ি আমন আঘা আছে এ গাঁর লোক মন খেয়ে ডাক্তার হয়ে গেলা কে ইঞ্জিনিয়ার হয়ে গেলা কে মাস্টার হয়ে গেলা কে খা এটা হয়ে গেলা মাত্র গাঁ অন্য বদলার গাঁও জেনতারি রেলা সেনতারি সে আছে গাঁ বুঝলো
1: গাঁরে কোনো কেউ নাহান্তি আমি কোনো সব ঠিকা নিয়ে যাইছি উঠে
0: এ দে খায় পাই সে চুচা মারলে খাতা মন কইলুস নি দুই তিন দিন রইবুস
1: সন্ধ্যা বেলা ডাক মঙ্গলার গোটে মিটিং অছি চিফ ইঞ্জিনিয়ার মতো ডকাইছেন
0: সকাল সকাল আইলুস হে ভুক লাগতে রেছে এ দেখুন এ বাবু হাই খরতলে নড়িয়া আছে হাঁডি ভিতরে চুড়া আছে চাকাই দেশ তিন দিন কি চার দিন লাগে তো আমার ঘরে রান্দা নাই ভাড়া নাই খাটা নাই ডকরি বাটে ডকরি মোর বাটে মই চাকাই দে চা
1: মতো ভোক নাই ও জয়পুরে ব্রেকফাস্ট করে চালিয়ে এসছি
0: হা বা বিলকুল আছিস বাবু বিলকুল আছিস আমার ফর জালগর চুড়া আমি সাথে অবল লাগছে কি জবর দিন রই গেল আছে হাঁডি ভিতরে তো সেটার পাই এখন গমরা আফরা হয়ে গেল হলে তুই একটা গাইলুস কি বুয়ারিকে সঙ্গে ন আনলুস
1: অনুর ডেলিভারি পাখে আসলেন মতো টিকে শীঘ্র ফের যাওয়াকে হব ঘরে চাকর পিলাটি কই দিয়ে আসছি সেটা তো গোটে বণ ভালু বোকাটে কো কাম কু নুহে তাপরে সাইড উপরে মোর এতে কাম রয়েছে মতো সব কথা দেখবাকে পড়ছে ঘর কথা ভাবিবাকে মোর সময় কাই
0: সত সত সত আগে রাজার ফাইটি ফুনি আগে রাজ খাত যা বলবাই তারপর হচ্ছে আঘাত জন খাতাইছে তোকে ঢাবু পত্র সমান মিললানি তো বাবু
1: কটকরে থিলাবেলে ভালো দুই পয়সা হতলা ওজনদার পার্টি বি মিলুথিলা রাজধানী এরিয়া রোজগার শুন যা দরমা গন্ডা করে কাম চলে নেওয়া পড়ছি
0: বললে তুই লাঞ্চ মিশন নিলিস নি ফিলার
1: হ্যাঁ ক্ষতি কোন লাঞ্চ নেবাটা তো পাপ নুহে আমি পুনি আমার উপর বালক তো দৌছু ননলে দেবো কেমতি তারপরে এত বড় দুনিয়ারে বঞ্চিবাকে হলে লাঞ্চ নেওয়াকে পড়ব আর দবাকে বি পড়ব দুনিয়ারে কি গোটে ভালো লোক অছন্তি কো না
0: সে দুনিয়ার খাতা খাই মে খলিস নি ফিলার তুই আপনার খাতা কো তোর জন্যায় ধরম বুঝলুস সেটা কোন বাটে না গালা সেটা তোর ভিতরে একা আছে বুঝলুস সেটা তোর ভিতরে আছে তোর ভিতরে একা রেছি শুনলুস
1: এতে দিন ধরি নাটতাংশা কল কিন্তু কোন পাইল তুমি
0: তুই বলে নুয়া জাগা খে গেলুস তো সেটার পাই আমার ন্যায় আমার ধরমর খাতা তুই কাপ নিয়ে রাখবুস ঘরের নিদুর কে গালে সবু লোক এন্তার সেইছি ভাই পিলা হ্যাঁ তুই মিশা জবর ভাত গালুস
1: বাপা

0: ঘর ডোকরা কেনটা দেখলুস তো?
1: সে খাতা মনে চাইতে
0: জবর হরবর হেলা বলনি, আর কানসর গাল গুলা ফুটি গলা। পিলাটো কি কে মিশা লগে নাই রেলে রে, কাই করবি কো? কে নাই রেলে চার পাঁচ মাস ঘাটি চকটি হেই করি ডোকরা মরি গলা।
1: ডোকরি কাই পে তুই চিন্তা রেলিস নি ডোকরি, মুই তোর লগে আছি ডোকরি।
0: কাই গেলে মকে ডর লাগছি যে
1: তুই কাই পে মনু না খলিস নি। এতে ডোকরি কি দেখ দেখ দেখ দেখ
2: বউ,
1: এমন নটা পিলা আইলা দেখ। আহ বাবা
0: আসলা,
2: তোর কোন হিজ বউ? তু কিছু কহুনু কাই বাপা, বউর কোন হিজ?
0: মোর আর কাই হেসি তা নট, মুই আর বেশি দিন নাই বচেনি রে নট। গোপাল কইছি যে মোকে ক্যান্সার হেলা রে নট, কাই করবি?
2: তু সেইতি পাই মনে দুঃখ করছু?
1: এটা তো এত রুটি আইতা এত কে খাকে তো খাটেছি।
2: ক্যান্সার কোন ভালো হবনি? হ্যাঁ, বিজ্ঞান আসি কোউঠি পৌঁছলাই, আর তুই যোউঠি সেইটি।
0: তোর কাম গোটে নট ছিড়ে দে রে লেখেতাবে, মোকে ছুটি মিল থাকবে। হাই মো তাকর ঘর সংসার কলে, আরে তুই কেতেক দিন হেনতা বলবুস?
2: সে কাম মু আর কোন বাকি রাখিছ বউ?
1: খাই বলুস পিলা, খাই বলুস নট বলে তুই বিবাহি গলিস বে? হ্যাঁ
2: ঠিক, যদি তো বাঘর নুহ আর তথাপি একরকম বাঘর বলে ভাব, মন মিল বাস। সে মো সহ আসিছি বউ, একা সাথে কাম করুথিল তো, তা বাপা দুইটা বাহিছি আউ মা তিনটা।
0: হে দেনট, তোর মুন্ড মুন্ডা নসি নাই গলাবে তো
2: বউ? এ আমেরিকার এ সবু চলে বউ, সেঠি বাঘরটা গোটে পিলা খেল, যেতবে ইচ্ছা হব বাহ হব, পুনি ইচ্ছা হলে ছেড়ে দেব।
0: আরে বুয়ারি কে কন্তি ছাড়লুস তুই?
2: বাঙ্গালোরে আছে, এটি কে মু জানি শুনি আনি পরা, এটি সে চলি পারিবনি, কাই কি আনি থান্তি কইলু?
1: জনতা খলুস নাই কি নছ সেটা কা বুঝি বিচার করি খলু আছস তো? এ এই
2: তোমার সব ভয় হউছি, কালে সে মতে ছাড়ি চালি যাব, যাও গলে বা ক্ষতি কোন?
0: এতে নট খাইটা হেনতা কই বুঝছে, দেশ বিদেশ যাই তোর মুন্ড নসি গলা রে কাইনে রে, দেশ যাই করে তোর মুন্ড সত্যি নসি গলা, মুই কাই করবি? তোর মুখ বিচার মুই নাই দেখে ডোকরা কই দেবি? এ ডোকরা তুই নকান
1: নকান নকান নকান তো খাই কান লসনি, নকান নকান চুম্প চুম্প ডোকরা চুম্প।
3: জেজে
1: ভুল ভুল তুই কেন তার আইলিস বাবু?
3: একা আসলি, স্কুল রে পড়ে আসলি।
1: গোট লোক আইলিস?
3: হ্যাঁ।
1: ডগরি এ ডগরি এতে দেখ দেখ, আমার গোপালের পিলা ভুল ভুল আইলা আছে, দেখ দেখ দেখ ডগরি, উঠ উঠ উঠ উঠ ডগরি।
3: মা
1: দেখ খাই,
3: মা
1: উঠ খাই,
3: উঠ মা
1: এ ডগরি উঠ খাই, ডগরি খাই তুই উঠ খাই, দেখ ভুল ভুল পিলা আমার পিলা আইলা আছে, উঠ খাই গে ডগরি হাকি করতে।

0: ମୋର ଲୋକରେ ତାରି ଭୁକେ ଉପାସେ ଇତିରେ ହେଲେ ମୋର ଏକା ଯାଇତା ସେ
1: ଠିକ କରିଛନ୍ତି ମୋ ସାର୍, ଠିକ କରିଛନ୍ତି। অন্তত গোপাল বাবু তো খবর পাই পারি।
0: কোন গোপাল কোন নট, সে আমাকে লড়া নাই, সে খবর পাইবাকে লড়া নাই, খেতে আইবাকে লড়া নাই। সেমানর পায়াঙ্গা মদ্দ কৃষ্ণমান রিসাই করি সেমানর বাটকে দেখি দেখি দেখি দেখি মরিয়া কলা। কিছু আজ্ঞা
2: লেখক বাবু, বাট চালবার ফল কিছু মিললা কি নাই?
1: হ্যাঁ ড্রাইভার বাবু, সতরে যাহা কইছিল তাহাই হেলা। এ পাহাড়, ए जंगल, एठिका मणिष सतरे कहारे को खाली हाथ के फेर दिये
2: मुझे कही थी कि नहीं इठिक जी आईब खाली हाथ से कभी जीव ना।
1: ड्राइवर हो बस टेक है
2: हाँ रोड पर रोक रही
0: बाबू जो बेल लगे दात खंड घसी देस बाबू
2: किस है दात घसन कि बाबू नौ घंटा है
1: दात खसवाक समय को उठी पाइली सतरे ड्राइवर बाबू मो नाटक कहानीटे पाई क्यों भाषा जो मऊसा को कृतज्ञता जनइबी कि भाई पार नहीं
2: बुझल आज्ञा जोटा हला हला जे बेगी चल जीवा बास रोड पर रोक रही नोक मन छाड़े कि
1: मुझु मऊसा मुझु
0: बाबू সত্যি তুই ইতি মর্জন খাতা শুনলুস সেটা নেই করে তুই নাট করুস মুই মিশা আগে সব নাট ডগাইতে রে বার হব না তোর আমার খাতা তোর নাটে শিখবাবু আমার খাতা নাটেলে সব লোক শুনবে
1: মু কথা দৌছি এটা নিশ্চয় নাটক হব
0: যা যা যা তাই বল যা
2: যা জি দাদি
0: যা যা
1: মু আসছি মশা
2: নমস্কার
1: নমস্কার
0: মশা জোয়ার জোয়ার।

খেয়াল পরিবেশন করেছেন শিল্পী মল্লিকার্জুন মনসুর এবং রাজশেখর মনসুর। এথিলা আসন্তাকালি আমকেন্দ্রর প্রচারক থিবা কেতেক কার্যক্রম সম্পর্কের সূচনা। আপনমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। বর্তমান সময় রাতে 11:12। এইটি শেষ করুছু আজিকার সান্ধ্য অধিবেশন। পুণি থরে আপনার স্বাগত জনাইব আসন্তাকালি সকাল 5:53 আমার প্রাতঃ অধিবেশনরে। আজিপাই বিদায় দিয়ন্তু। শুভরাত্রি। জয় হিন্দ।